আদরে শ্রোতা বৃন্দ সুন্দর নন্থিউ আর জি আর কুবত ইসং জন্মোৎসব অবসর তৈয়ার পারিয়ে সামগ্রী অব ভাবে অব অ্যান্ড স্টিম ইঞ্জিন্স প্রস্তিমা এটা গীত ছো গীত শুনাউদ ভোলি ভেটনে বাচা সাথে ছুটি অলেক নমস্তে।